0: রে, আপনার হার নাম আমিরে, মেউ বিড়ালো, মেউ মেউ বিড়ালো, ঠোঁটে বিড়ালো। নমস্কার, আমি চৌধুরী কালি, তবে শুনে অনুষ্ঠ রেডিও সফলতা, শুনে মোল্লায়ো,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ,
2: শুনে মোল্লায়ো।

0: নমস্কার, আর আধিকারি কবে আর আইলে উঠতে উল্লা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।

বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেল কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য মা পাইছ আপুলাই মন পর্নি দেশ কো জার্সি কা লাগি সমজন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9816 65 983 98 55 52 855 সমজনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুরগো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061-570-736 98-560-2325 98-086-35-480 साथै आईएलएस पीजी का कक्षाहरू विशेषज्ञ टोली र गुणस्तरीय तालिम का साथ प्रदान गरिन्छ तपाईको भोक लाग्दाको साथी मनसराताज चिकन बिरानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसराताज

বাবু, মতিলাই রোগ দিন তারা এতে ইয়াদ রাখনু, আমি দুই জনাকে প্রাণ তিমি বাহার খেয়ে ছোরা।

0: বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিপেডুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ছাও বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্য মা পাইন্ছ আপুলাই মন পনি দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটর মোহন কুয়ার সম্পর্ক 9811 65983 9855 52855 সঞ্জনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার
1: ओहो भाउजू ग्यास त साह्रै गनाएछ रेगुलेटर बन्द छैन कि क्या हो फेरि झ्याल ढोका पनि सबै बन्द छन् झ्याल ढोका खोलिहाल्नुहोस् त भाउजू
2: त्यही त नानी ग्यास त प्राय यस्तै गनाइराख्छ रेगुलेटर बन्द गर्यो भने खोल्दा लुज हुन्छ भनेर बन्दै गरिँदैन
1: कहाँ त्यस्तो गर्नुहुन्छ र भाउजू यो त एकदमै संवेदनशील चिज पो हो त हाम्रो सानो लापरवाहीले दुर्घटना पनि हुन सक्छ त्यसैले